বললো যে বাহি গুরু এক ওঙ্কার বাহিগুরু জি কি ফতহি শ্রী ভগৌতী জি সহায় বার শ্রী ভগৌতী জি কি পাতশাহী দশমী প্রথম ভগৌতী সমরক গুর নানক লাই ত্যায় ফির অঙ্গদ গুর তি অমরদাস রাম দাসে হুই সহায় অর্জন হর গোবিন্দ নাম সিমরাম শ্রী হর রায় শ্রী হর কৃষ্ণ ত্যায় জিস ডিটায় সব দুঃখ যায় তেগ বহাদুর সিমরিয়া ঘর নৌ নিদ আবে তাই সব থাই হয়ে সহায় দশমী পাতশাহ শ্রী গুরু গোবিন্দ সিংহ সাহেব জি সব থাই হয়ে সহায় দশাম পাতশাহিয়াঁ দী জোত শ্রী গুরু গ্রন্থ সাহেব জি দে পাঠ

বললেন, বলল জিবাহে গুরু, বল যে সিখানু সিখি দান কেস দান রহত দান বিবেক দান বিশাহ দান প্রসাদান দানা সিরদান নাম দান শ্রী অমৃত সার সাহেব জী দে দর্শন ইশনান চৌকিয়া ঝন্ডে বুঙ্গে যুগ।